সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করেছো আজি পুয়া। আজি বুধবার 1433 ভাস্করাব্দর জেঠ মাহর আজি 19 দিন, 2026 খ্রিস্টাব্দর জুন মাহর আজি 3 তারিখ। পঞ্জিকারপরা পয়া তথ্য অনুসরি আজি কৃষ্ণপক্ষর তৃতীয় তিথি। আজি পুয়া সূর্যোদয় হয়েছিল 4:35:38 আর আজি সূর্যাস্তর সময় বিয়লি 6:06:02।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450-ত।
2: অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।

0: কেন্দ্রীয় যুব পরিক্রমা আর ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়ায় দেশের যুব প্রজন্মক সাইকেল চলাবলৈ আর সুস্থ সবল তথা সেউজ রাষ্ট্র গড়ি তোলাত অগ্রণী ভূমিকা লোবলৈ আহ্বান জানাইছে। বিশ্ব বাইসাইকেল দিবস উপলক্ষে দিয়া এটা বার্তাত মন্ত্রীগুলো কয় যে সাইকেল চলার নিয়মীয় অভ্যাসে সুষম আর শৃঙ্খলাবদ্ধ জীবনশৈলীক উদগনি যোগার সুস্থির পরিবেশ আর নিকা পরিবহন ব্যবস্থার প্রসারতো সহায় করে। কয় যে সাইকেল চলার অভ্যাসে এগারী ব্যক্তিক শারীরিক মানসিক সুস্থতা বর্তাই রখাতেই নহয় বরং এখন সুস্থ আর সেউজ রাষ্ট্র গড়াতো অরিহণা যোগায়।
1: साइक्लिंग को अपने जीवन का हिस्सा बनाएं। साइक्लिंग केवल एक व्यायाम या एक दिन की हॉबी नहीं बल्कि स्वस्थ और सशक्त जीवन शैली की पहचान है। यह हमारे स्वास्थ्य के साथ साथ पर्यावरण को सुरक्षित रखने का सबसे सस्ता सुंदर और टिकाऊ माध्यम है। जितना अधिक हम साइकिल का उपयोग करेंगे उतना ही प्रदूषण कम होगा और पेट्रोल डीजल की बचत के माध्यम से देश को भी लाभ मिलेगा।
0: মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় সাইকেল দিবস উপলক্ষে দিয়া এটা বার্তাত শারীরিক সক্রিয়তা আর সুস্বাস্থ্যের সাইকেল মহৌষধ বলে উল্লেখ করে। প্রকৃতির সঙ্গে সহাবস্থান আর নিজক নিরোগী করে রখার স্বার্থত সকলকে সাইকেল চলার অভ্যাস গড়ি তুলবলে আহ্বান জানায়। কেন্দ্রীয় তথ্য আর সম্প্রচার দপ্তরের রাজ্যমন্ত্রী ডক্টর এল মুরুগানে মিজোরামের জনসাধারণক রাষ্ট্র গড়ার প্রক্রিয়ালে বরঙণি আগবাই 2047 সনের বিকশিত ভারতের সক্রিয় অংশীদার হবল আহ্বান জানাইছে। কালি মিজোরামত উপস্থিত হওয়া মন্ত্রীগুলো লেংপুই বিমানবন্দরত অবতরণ করার পাছত কোলাশিব জেলার সরকারি বিষয়াসকলের সঙ্গে বৈঠকত মিলিত হয়। বিষয়াসকলক কেন্দ্রীয় আর রাজ্য সরকারের আঁচনিসমূহ সঠিকভাবে রূপায়ণ করে দেশক বিকশিত রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার ভূমিকা লোবলে আহ্বান জানায়। ডক্টর মুরুগানে মিজোরামের মহিলা সবলীকরণ আর ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন প্রশংসা করে। বৈরবী আর সাইরাং সংযোগী নতুন রেলপথে রাজ্যখনের উন্নয়নক অন্য মাত্রা প্রদান করব বলে আশা প্রকাশ করে। মিজোরামের প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করে ডক্টর মুরুগানে কয় যে দেশের ভিন্ন প্রান্তর চলচ্চিত্র নির্মাতা সকলে মিজোরামক দৃশ্যায়নের উত্তম থলী হিসাবে বাছনি করব পারে। এই ভ্রমণকালত মন্ত্রীগুলো রাজ্যখনের পি এম শ্রী বিদ্যালয় আর আঞ্চলিক ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করে। গুৱাহাটীর খানাপাৰাৰ জ্যোতি বিষ্ণু আন্তর্জাতিক কলা মন্দিরত অহা 5 জুনত মন্ত্রীসভার সম্প্রসারণ কার্যসূচীর প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়েছে। সেইদিনা দিনের 12:45 শপথ গ্রহণ অনুষ্ঠান আরম্ভ হব। রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যই মন্ত্রীসভাত নতুনক স্থান লাভ করবলগিয়া বিধায়কসলক শপথ বাক্য পাঠ করব। অবশ্যই মন্ত্রীসভাত কোন বিধায়কে স্থান লাভ করব সেই বিষয়ে কোনো তথ্য এতিয়াও সরকারিভাবে সদরি করা হওয়া নাই। উল্লেখযোগ্য যে যা 12 মে'ত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে রামেশ্বর তেলী, অতুল বৰা, অজন্তা নেওগ আর চরণ বড়োয়ে মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিল। মন্ত্রীসভা গঠন সন্দর্ভত মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বিজেপি রাষ্ট্রীয় সভাপতি নীতিন নবীন আর কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর সঙ্গে মিলিত হয়েছে। রাজ্যত বিশ্ব পরিবেশ দিবসের সঙ্গে সংগতি রাখি পরহিলৈ প্রায় 1 কোটি গছপুলি রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আত্মসহায়ক গোটর 35 লাখতক অধিক মহিলাক এই অভিযানের সঙ্গে জড়িত করা হব। রাজ্য সরকারে বৃহৎ পরিসরের বনানীকরণ, স্বচ্ছ শক্তির প্রসার আর আধুনিক প্রযুক্তির ব্যবহারের জড়িয়ে পরিবেশ সুরক্ষা আর বহনক্ষম উন্নয়নক অগ্রাধিকার দিয়ার এই পদক্ষেপ লৈছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় সামাজিক মাধ্যমযোগে প্রকাশ করা মতে আত্মসহায়ক গোটর সদস্যসকলে রাজ্যজুড়ি এই পদক্ষেপত অংশগ্রহণ করে অকল সেউজ গড়ার দিকতেই নহয় বরং পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে নারী শক্তি, অদম্য নেতৃত্ব আর দায়বদ্ধতার উজ্জ্বল নিদর্শন দাঙি ধরব। বাতৰি শেষ কৰাৰ পূৰ্বে প্ৰধান বাতৰিকেইটা পুনৰ এবাৰ পঢ়ি দিছো। গুৱাহাটীত IIM স্থাপনৰ কাম কাজ দ্ৰুতগতিত আগবাঢ়িছে বুলি মুখ্যমন্ত্ৰীৰ প্ৰকাশ। পশ্চিম কাৰ্বি আংলং জিলাৰ অসম মেঘালয় সীমান্তৰ সমস্যা সমাধানৰ বাবে 4 দফীয়া শান্তি চুক্তি। অসমীয়া সাহিত্যৰ উজ্জ্বল নক্ষত্ৰস্বৰূপ ডক্টৰ লক্ষ্মীনন্দন বৰাৰ পুণ্যতিথি উপলক্ষে শ্ৰদ্ধা নিবেদন আৰু বিশ্ব বাইচাইকেল দিৱস উপলক্ষে কেন্দ্ৰীয় মন্ত্ৰী মনসুখ মান্ডাভিয়াৰ সুস্থ সবল তথা সেউজ ৰাষ্ট্ৰ গঢ়িবলৈ চাইকেল চলোৱাৰ অভ্যাস গঠনৰ আহ্বান। এতিয়াৰ আঞ্চলিক বাতৰি ইমানে। আমাৰ পৰৱৰ্তী বাতৰি দিনৰ 1:40 শুনিবলৈ পাব।
2: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। শ্ৰোতাসকল, আপোনালোকৰ অনুৰোধৰ কেইখনমান পত্ৰ লৈ আৰম্ভ কৰিবলৈ লৈছো আজিৰ কল্পতৰু। প্ৰথমে এই পত্ৰখন হাতত তুলি লৈছো। আমালৈ লিখি পঠিয়াইছে আজাৰা গধূলি বজাৰৰ পৰা ভগৱান আৰু দেৱাংশে। আহক আপোনালোকৰ অনুৰোধত প্ৰথমেই শুনো ভূপেন হাজৰিকাৰ কণ্ঠত এটি গীত।

0: এটা সেক্টর আহিছে যত মানে ইউথর মানে সিহতক আগবাব কারণে এনকারেজ কারণে লই গৈ আছে। তো এই সুযোগটো মই যেতিয়া পালো, যেতিয়া চালে যে মই মানে বিভিন্ন ক্ষেত্রত এক্টিভ আছিলো, যোৱা বছরের পৰা আৰম্ভ হল তৃতীয় রাষ্ট্রীয় এনভাইরমেন্ট ইউথ পার্লামেন্টত মই অসমক প্রতিনিধিত্ব করে পিনে জয়পুর বিধানসভাত নিজের প্রথম ভাষণ দিলো। সেইটো সাইড মোর অসম বিধানসভাত বিকশিত ভারত ইউথ পার্লামেন্ট 2025ত মোর দ্বিতীয় ভাষণটো প্রস্তুত করলো। আর এইটো মানে এই মোর এক্সপিরিয়েন্স চাই আর মোর এক্টিভ মানে সেই বস্তুটো চাই পিনে এইবার অসমের এই মই এইটো থ্যাংক ইউ কব বিচাৰো, একনলেজও কৰিব বিচাৰো যে মিনিষ্ট্রি অফ ইউথ এফেয়ার্সে আমার অসম উইঙে চালে এই বস্তুটো আর মোক নিমন্ত্রণ করলে দিল্লি পার্লামেন্টত ভাষণটো দিবলে। আর সেইটোভাবে মোর সুযোগটো এনেকা পালো। বাট হ্যাঁ, চ্যালেঞ্জও আছিল কি আমি যিমান মানে অপরচুনিটিস দিল্লি ক্ষেত্রত স্টুডেন্টসে পায় বা মহারাষ্ট্র যে রেস্ট অফ ইন্ডিয়ায় পায়, নর্থ ইস্ট বা অসমত এতিয়াও সময় লাগি আছে। আর এই পাবলিক স্পিকিং কালচারটো এতিয়াও ব্লুম করে আছে, এতিয়াও এক্সেক্ট হওয়া নাই। এইটো সময়টো আমার কারণে একটা চ্যালেঞ্জিং হয়, বাট আমাকে সেই সুবিধাটা যদি দিয়া হয়, সুযোগব যে মানে উল্লেখ করল সেই সুযোগব যদি আমি পায়ে থাকো বা সুযোগটা আমাকে এই প্ল্যাটফর্ম বা এক্টিভনেসত যদি তো মানে কনভার্ট করব পারো বস্তুটো তেতিয়া ভাল। তো এইটো চ্যালেঞ্জও এটা যে আমার সুযোগটো কম আছে, বাট যদি আমি যেটা সুযোগ পাও সেটা যদি আমি অপরচুনিটিটা গ্র্যাব করে ভালকে সেটো ডেলিভার করব পারো, তো সেটো আমার একটা প্লাস পয়েন্ট
1: হয়। বর্তমান যুব সমাজে জনবক্তৃতা আর নেতৃত্ব দক্ষতা কেনেকৈ বিকাশ করিব পাৰে?
0: আমার অসমত এটা বহুত ভাল বস্তু যেটো তর্কর সমাজটো, তর্কর সমাজটোত বহুত তর্ক আমি বিতর্ক আমি পাব পাৰো। আপোনাক এটা বহুত ইন্টারেস্টিং এটা ফ্যাক্ট মই উল্লেখ করব বিচাৰো, অসমত বেছি টক শ'জ আছে ছাত্র সমাজের লগত জড়িত হওয়া, এটো এটা স্ট্যাটিস্টিক্স সার্ভে দিয়া হৈছিল। আর মই যদি আপোনাক ভারতের সংক্ষেপত কওঁ, মই ভাবো যে ইউথে নিজের পাবলিক স্পিকিংটো তেতিয়া আরম্ভ করব পাৰিব যে সৰু সৰু যে বস্তুৰ পৰা আরম্ভ করে। এটা ইংলিশত কোট আছে যে স্মল স্টেপছ টেক ইউ টু দ্য বিগ স্টেপ। আপনি সৰু সৰু অনুষ্ঠানবোৰত নিজের মতটো রাখক। এই যে টক শ্বোজবুর করো যত আমার ইউথর অপিনিয়ন খোঁজা হয়, ইউথ কনক্লেভসবুর হয় কলেজত, আজিকালি মানুষে কিছু এইবুর সেমিনার স্কিপ করে দিয়ে, এই কি করিম বাং করে দিম, মই ভাবো সেই সুবিধাটা আপনি লব লাগিব। যেতিয়া আপনার সুবিধাটো লব সেই কথা করে কনফিডেন্সটো পাব। আজি আপনি চাব যে ইহতে আপনি যেটা প্রশ্ন সুদিলে কি কেনেকে পাবলিক স্পিকিং ফিল্ডত আগবাড়িব পারিব, ইহতে প্রকাশ মানে ডেভেলপ হব পারিব। মই ভাবো যে কিমান কেটা মানুষে কনফিডেন্টলি আজি মঞ্চত গৈ পিনে কথা পাতিব পাৰে, সেই কনফিডেন্সটো নাইকা হওয়ার কারণে মানুষে এই পাবলিক স্পিকিং ফিল্ডত সেই তর্কর সমাজত সেই বিতর্কর সমাজত ভাষণ দিয়ার সমাজত আগবাড়িব পারা নাই। স্টেজ ফিয়ারটো সেইটো তেতিয়াই যাব যেতিয়া আপুনি এটা প্র্যাকটিস আনিব। উইদাউট এনি প্র্যাকটিস দের ইজ নো প্রসেস, আর এই প্র্যাকটিসটো আনিলে দের ইজ এ প্রসেস। সো সেই প্র্যাকটিসটো লগার কারণে আপুনি সুবিধা লব যে যতে নিজের মতটো রাখিব পাৰে রাখিব। আজিকালি মানুষে মত রাখিব কারণে ভয় খায়। মই ভাবো এই মত রখাটো অপিনিয়ন রখাটোয়ে এটা আরম্ভণি হব আপোনাৰ সেই পাবলিক স্পিকিং ফিল্ড।
1: হয়, খুবই সুন্দর। এটা মই আন এটি প্রশ্নের মাজলে যাবলে আগবাড়ি, যুবকসকলে সমাজ গঠনত কেনে ধরনের ভূমিকা পালন করিব পারে?
0: সমাজ গঠনত যেতিয়া আপুনি কথাটো উল্লেখ করলে, সমাজত যে ডাঙৰ প্রফেশন আর যত সম্মান দিয়া হয় হল আর্মি, সেনা। এটা সবেতো বর্ডারত ঠিয় হয়ে পিনে বন্দুক লৈ সুরক্ষা করব নোৱাৰে। আপুনি সাকে আজি গান গাই ভাল পায় আর আপুনি সাকে গান গোৱা টেলেন্ট এটা আছে, আজি মই লিখি ভাল পাই, আজি মোৰ লিখার টেলেন্ট এটা আছে, কোনোবাই স্পোর্টস খেলি ভাল পায়, ক্রিকেট খেলার টেলেন্ট এটা আছে, তাক আপুনি কব নোৱাৰে যে আপুনি সেই হিমাত গৈ পিনে বন্দুক লৈ পিনে আমাক রক্ষা করক, আপুনি তেতিয়াহে সমাজৰ কাৰণে ভাল কৰিছে। নহয়, খালি হিমাত ঠিয় হৈ পিনে যে আপুনি মানুহৰ সুৰক্ষিত কৰিব বা সমাজৰ প্ৰতি নিজৰ দায়িত্বটো পালন কৰিব, এইটো নহয়। আপোনাৰ টেলেণ্টটো কি, সেই টেলেণ্টটো আপুনি কেনেকৈ ব্যৱহাৰ কৰি আছে? ঠিক আছে, কমাৰ্চিয়েল এস্পেক্ট বহুত দৰকাৰ। আজিকালি চাগে আপুনি নিজৰ ফাইনেন্সিয়েল চিচুৱেশ্যন ঠিক নকৰিলে আপোনাৰ সমাজত সেইটো আপোনাৰ দায়িত্বটো ফাৰ্ষ্ট ইজ ফেমিলি, নো ডাউট, বাট সমাজটো আপোনাৰ এটা দায়িত্ব। আপুনি যদি আজি গায়কৰে উদাহৰণ দিছোঁ, ঠিক আছে, আমাৰ মৰমৰ জুবিনদাৰে উদাহৰণ এটা দি কওঁ, আজি জুবিনদাৰে পাঁচখন গান গায়, পাঁচখন গানৰ মাজত পাঁচখন গানে কিন্তু প্রডিউসারের কারণে পয়সা পোৱাৰ কারণে গান নেগায়, তেখেতে তিনটামান দুটামান গায় নিজের কন্ট্রেক্টর কারণে, বা তাতকে বেশি গান আমার সমাজের কারণে গায়। তেখেতে একটা রিবেলিয়ন আনিছিলে, তেখেতে গানবুর দি পিনে আমাক যুব মানুষক ইন্সপায়ার করলে, এনকারেজ করলে কি নিজের ভিতর মাত মাতা সেই শক্তিটো রাখিবা, ভুল হলে মাত মাতিবা, আমার অসমৰ কারণে কাম করবা। তেখেতৰ এটা সমাজের দায়িত্ব আছিল, আমার জুবিনদাই সেই সমাজের দায়িত্বটা পালন করেছে। মূর কোৱা মতে সেইটোৱে উদাহরণ দিল যে আপনি যি ভাল পায় করে আপনি সেই বস্তু দিয়ে এটা সমাজের কারণে কিবা এটা চেঞ্জ আনক বা এনকারেজ করক। আপনার যদি কামে কাবাক যদি ইন্সপায়ার করে আছে, আমি সমাজ গঠনের কথা কয়, সমাজত যদি অল্প কিছু মানুষ একতা আনে, আর আজির সময় যত মানে আমি চাব পারে যে একতাটো ভাঙি আছে, আজি আমি নাম চাই, আজি আমি সমুদায় চাই, আমি আজি ধর্ম চাই পিনে মানুষক জাজ করো, এনেকা একটা সময়ত আপনার কামে যদি সমাজত একটা ইউনিটি আনে, সমাজক একটা মাত মাতিব কারণে আপনি ইন্সপায়ার করে, এনকারেজ করে, সেই বস্তুটো আপনি যেটা প্রস্তুত করব পারে নিজের আর্ট দি, নিজের ট্যালেন্ট দি, তেতিয়া সেইটো একটা সমাজ গঠনের পারে আপনি নিজের কন্ট্রিবিউশন দিলে, আর সরু স্টেপও একটা ডাঙর স্টেপলৈ পরিবর্তন হয়।
1: এটা তোমার এটি ব্যক্তিগত অভিজ্ঞতার বিষয়ে সুদিব বিচারিম। ন্যাশনাল এনভাইরমেন্ট, ইউথ পার্লামেন্ট এন্ড স্টেট

0: Lo vai beber no salabio. Que isso? Ay, te que esas cocalas valoritas, güey, tía. De que están amor. Oh, muy lo, de que
1: están amor. Tome, ya no eres un buen hizo. Que va a poner eso, ahora, man. Me ama que si ya canal yo en tu suavizas.
0: Pero te hay jodido, no para eso, toqui. Ocalo, uram, de que están
1: amor. Conjapa.
0: Oi,
1: হরবর নকরবে র আপিটা
0: ঠগিও ও ঠগি
1: কি হল
0: এই জায়গাতে রইছিল ওই কোন
1: জায়গাতে রইছ জায়গাতে রইছ সব বামহরি খন্ন মাই
0: দে ওই র র ওই তে তে তে নে দরে নাই বল লাগিল হাই রিকশা পা কর ফল খাই পড়িব লাগিব
1: কোন
0: র র র তই পিছফালে গম মাৰি ধৰচোন ঠগি
1: এই তাতকে কিবা বোলে নে মোৰ বকুচাতে জাপ মাৰি উঠ
0: ৰ পিয়াৰ শুকতি টকা হ'লে এইখন হস্পিটেললৈ আহোনে তবু তই কৈছ যেতিয়া ৰ
1: কৃষ্ণ

0: শ্রোতাসকল, যান্ত্রিক বিজুতির তেজপিয়া নাটকখানি শুনাব পরা গল। এটা শুনাব এখনি নাট ডাইনী, রচনা তরুণ শইকীয়ার।
1: নাটখনি রচনা তরুণ শইকীয়ার। নাটখনি আকাশবাণী উত্তর পূবর বিশেষ কার্যসূচীর অধীনত প্রযোজিত। এয়া শুনক তরুণ শইকীয়া রচিত নাট ডাইনী।

0: কাক, অতক্ষণ রাইজক কি মনে পড়তে কাক কাক
1: জেঠু
2: বল ভবানন্দ ঘরলে বল ডাল সিহতক তাক গই, কিন্তু সিহতক কতার পাশতো যদি কলনরা মরে তার কানে কিছু ধৈর্য করিয়া হইবি।
1: কি কইছে জেঠু? মই
2: রবসুন রাইস রব, কলনরা কিবা এটা কব বিচাৰিছে, শুন।
3: কলনরা
4: রতন
5: ককাইদেউ,
4: মোক মোক ইহঁতে মারিব, মোক বচাও, মোক বচা রতন, মোক ডাক্তৰৰ ওচৰলৈ লৈ বল।
1: কি কলা কি কলা তুমি? তোমাক মই ডাক্তৰ গুৰিলৈ নিবলৈ দিম হা?
5: এ তুনি পেহা, ৰোগীয়ে নিজে কৈছে যেতিয়া ডাক্তৰ গুৰিলৈ নিব লাগে, নে কি কোৱা?
1: তেওঁ ভুল বকিছে, হয়নে? তেওঁৰ ভৰম হৈছে।
4: তই চুপ থাক তুনি জেঠু,
2: মোৰ মতে বেমাৰী কথাহে আচল কথা। ৰতন তই ব্যৱস্থা কৰ, আমি কিন্তু বেমাৰী মতেহে চলিম, কাৰণ জীৱনটো তাৰেই।

0: রাইস রাইস হাই হইছে হাই হইছে অলপ মনে মনে ডাক্তৰক রতন হতে আনিলে। দুদিন ধরে ডাক্তর গাঁতে থাকি লই কল লড়াক তার ঘরে চিকিৎসা করে নিজে পীড়াত বহি ভাত খাব পড়া করিলে। ডাক্তর মতে কল লড়া হেন এক বেমারেই হওয়া নাছিল, পেটত খুব কিবা বলে নে পেলু হয়েছিল। প্রথম দিনে ডাক্তর ওসলে যাওয়া হতেন পেল দুটামান খাই সি পিছপেলা পথারর আলিপাহ কাটিব পড়া হলেতেন। তাকে নকরি জরা ফুকা করে কোলা পথা বলি দি বেজর দেওয়ায় খোপায় খুয়াই খুয়াই তাক লেসার করে পেলওয়া হল। আমার ভুলতে বারো সি আমরণে নমইলে হেতেন নে রাইস। এই লেখিয়াক আমি কিমান মানুষের বধর ভাগি হয়ে আছো রাইস, মন করেছে নে? মই বেলেগক দোষ নিদু, মোকে দোষ দিছো। হেরো রতন
1: জেঠু,
0: তই কি মুখ নেমেলিবিয়ে নাকি?
1: মই কবলগিয়া নো আর কি আছে জেঠু, রাইজে নিজেই দেখিলে, মোকতো এসামে চকু পাড়ি দেখিবই নোয়ারে, পাইলে তো মারিয়েই পেলায়। শিক্ষা দীক্ষার অভাবত আমি কিমান পিছ পড়ি আছো, কিমান নকরিবলগিয়া কাম করি সেই নিজের ঘরের মানুষ সতী সন্ততিক সেই মৃত্যুর মুখলে ঠেলি দিছো। মই বক্তৃতা নিদিও, দুজন মানক কেইখারমান প্রশ্ন করিম, রাইজে ধৈর্য ধরে শুনি যাও। লবণ কাই
2: মই বেজালি ত্যাগ করিল। এই সিদিনা ডাক্তরক নেদেখুয়া হলে মোর ছালীজনীও মরিল হেতেন। সেইবর জরা ফুকা দেওয়াই সব মিছা রতন, মই হাজিরা করে খাম আর ফাঁকি নিদু।
1: এ ঘটায় বেজকাই, এ পরহি কেলেই পলাইছিল?
3: মানে পানর মায়াত ও বোপাই
1: গোলবেলি হে গ্রহণী রোগত গাঁওখনের দুকুরি মানুষ আক্রান্ত হয়েছিল।
3: হ্যাঁ,
1: কেইটামান দালালক লগাই আপনি ডাক্তরের দেওয়ায় খালে মানুষ মরিব বলে ভয় খুয়াইছিল, হয় না নয়? কিন্তু মনে মনে নিজের ঘরের মানুষক ডাক্তরের দেওয়ায় খুয়াইছিল, ফলত আপনার ঘরের কোনো নমরিল, গাঁওর কিন্তু সেই কুড়িটা মানুষ মরিল দেই। আপনার তন্ত্র মন্ত্র আর দরব যদি ইমানেই গুণ, আপনি কিয় ডাক্তরের দেওয়ায় খুয়াইছিল?
4: মস্ত ফাঁকি দাস, ইয়াক পঘারে বান্ধি রাস্তাত শোভাযাত্রা করাব লাগে।
0: রাইস রাইস হাই নকরি